দোস্ত, লাভলি না বরগোহেঞ্জ কি জো কমনওয়েলথ গেমস মে মহিলাও কে 75 কিলোগ্রামস কি জো ওয়েট লিফটিং মে উনহোনে বহুত হি আচ্ছা প্রদর্শন কিয়া হ্যায়। কড়ে মুকাবলে ওয়ালে ফাইনাল অদভ্য সাহস আর দৃঢ় সংকল্প কা প্রদর্শন করতে হুয়ে ভারত কে লিয়ে এক হকদার সিলভার মেডেল হাসিল কিয়া হ্যায়। সাহস, লচিলেপন আর উৎকৃষ্টতা সে পরিভাষিত এক শানদার প্রদর্শন কে লিয়ে উনকো নমন। আর এক ঐতিহাসিক বাত হ্যায় গুলভীর সিং কি। জি হ্যাঁ দোস্ত, গুলভীর সিং নে পুরুষো কে 5000 মিটার দৌড় মে ব্রোঞ্জ মেডেল হাসিল করনে কে লিয়ে অন্তিম ল্যাপ মে শানদার আপনা প্রয়াস কিয়া আর ইস স্পর্ধা মে কমনওয়েলথ গেমস কা পদক জিতনে ওয়ালে ওয়ে পহলে ভারতীয় বন গয়ে। আপনে কমনওয়েলথ গেম 2026 অভিযান মে দূসরা পদক জো জোড়তে হুয়ে গুলভীর কা ইয়ে প্রদর্শন সহন শক্তি, দৃঢ় সংকল্প আর অতুট জজ্বে কা এক প্রমাণ হ্যায়। আইয়ে সুনতে হ্যায় ভাগ মিলখা ভাগ ফিল্ম কা ইয়ে গানা জাভেদ বশীর কি আওয়াজ মে। শব্দ হ্যায় প্রসুন জোশী কে আর সঙ্গীত হ্যায় শঙ্কর এহসান লয় কা।